0: ওরে খন প্রল শৈলী হাতার নাই না হই আছো মেওয়ানি বা ছেজি তার মুই পিবা মিমামি মার্বলারি প্রিবা বিরা দেশি সর মুবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মইবা আছো
1: নাই ইয়াম বিরা তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পর্দি বিরা ইয়াব মইলো খারে তারে প্রিয় আন সেদি
0: স গঙ্গা আর্ট গ্যালারি রি তো বনেবরা আছো
1: তর মি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ যে মায়া চিনো বনিম রো
0: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি কি পাইছ ভনের একপটক তৈলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
2: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোখমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়াকো চিনো প্রমাণ পত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথে আমি কহা ললিত কলা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তি ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথে বিক্রি বিতরণ করিন্ছ
3: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লংচুং প্রোপ্রাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালি ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066531387 মোবাইল নম্বর 9462646648 র 9463018183
4: কে টাউকো দুখনি কে পেট দুখনি কে দুখিয়া দুখিয়া জানি এই বেলা পখালা লাগে হইরান হইনে কাহ জানি হলা কে গর্নি কে নগর্নি তৈলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে ভাই
5: বুয়া ঠিক নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তুমি জ্যাম বরু
4: হুন্ছ বুয়ারি ল গই আলম সারি গারো
5: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
6: হেরনে হেরাউনাকা সাথেই উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী যাত্রী উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ ইহা প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধন বাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ সাথেই সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসকা সাথ উপচার গরিনে জানকারী গরায়ু হৈত রোগকো বিবরণ
7: কামনে রোগ
6: বৌলাউনে রোগ
7: ঢলনে রোগ
6: মূর্ছা পর্নে
7: স্বপ্না নরাম্রো দেখ্নে
6: ডরাউনে
7: রিস উঠ্নে
6: তর্সিনে
7: খান মন নলাগ্নে
6: চিলাউনে
7: ঐঠন গর্নে
6: কম্মর দুখ্নে
7: হাত খুট্টা পোল্নে
6: চপাউনে
7: হাত খুট্টা দুখ্নে বা সুন্নিনে
6: জ্যান কর্কর খানে
7: মহিনাবারি গড়বড়ি
6: বাজোপন
7: ছাড়ে রোগ
6: প্রেসার
7: সুগার
6: প্যারালাইসিস
7: দম
6: খোকি টোকেকো নীলো দাম
7: মানছে হরায়েকো
6: সামান হরায়েকো
7: টুনামুনা লাগেকো
6: মেলমিলাপ গর্ন পর্নে
7: দাঁত দুখেকো
6: বিগার পরেকো
7: পয়সা ফসেকো
6: রক্সি ছুটাউনে
7: ঘর বান্নে
6: পিনাশ ভয়েকো
7: টাউকো দুখ্নে
6: গ্যাস্ট্রিক
7: জন্ডিস ভয়েকো
6: শত্রু নষ্ট গর্নে
7: বাত রোগ
6: বান ফর্কাউনে জস্তা রোগহরুকো দৈবিক সাংস্কৃতিক গুরুবাট বিশ্বাসক সাথ উপচার গরিন্ছ সাথেই বুটি পনি বানিনেছ হামিলাই সমজন হোস নিরাশ হুনুনে ছাইন
7: জন্মের কসলে পো কে লিয়ে আয়েকো ছ
8: সম্পর্ক স্থান সুন্দর বাজার নগরপালিকা ওয়ার্ড নম্বর 9 সিউড়িবার লমসুং কৃষক জাগরণ সহকারী অগাড়ি কৃষি বিকাশ ব্যাংক নজিকই সম্পর্ক ফোন নম্বর 97 69 78 60 র 98 21 57 56 36 98 21 57 56 36
6: গ্রহ ব্যথা গুরুলে দেখো জ্ঞান কসলাই কেথা আউনহোস সোধহোস খোঁজহোস बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।

0: বাবু, এ বাবু, ঝটে উঠ তো, ছিট উঠ না, আপনি বিহে বিষে জস্তো ছ, বুহারিকো লাগি গহনা কিন জানু পরি না, উঠ তো ছিট।
1: হো তো এ আমা, বরু কা জানি, বন্নু তো।
0: পহিলা মুখ ধুনে, অনি এই আমরে বেশি শহরকো ভীমসেন স্থান চোকমা ছ নি, জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে, সুনচাঁদী রা হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তো।
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবৈ খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশী শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বমবাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58-565। রাশি অনুসর পত্থর লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজন হোস।
4: ওহো টাড়াইকো সাইদ হোকি কসো বেশি শহর জানি ভয়ে সঙ্গেই যাও ভাই
5: কষ্ট ঠ্যাক্কই পার্নুভো হেনোস না স্যার বিদ্যালয়কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো এসপটক ক্যালেন্ডার পনি ছাপ্নে কুরা ভয়েকো ছ বেশি শহরকো নিউ জনপ্রেমী ছাপাখানামা যাও কি ভনের নিস্কিয়েকো ম ত
4: কায়দাকো কুরা গর্নুভো স্যার ম পনি কাহ জানি হোলা ভনের সোচিরহেকো থিয়ে হাম্রো পনি আইডি কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র ছাপ্নু পর্নি গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
6: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ। লমসুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদৈ আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র মেডাল প্রিন্ট কিতাব পত্রপত্রিকা ক্যালেন্ডার আইডি কার্ড ভিজিটিং কার্ড পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ।
3: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশী শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চৌক লমজুং সম্পর্ক ফোন নম্বর 066-520-227 মোবাইল নম্বর 9842-49129 র 9841-52091।
1: কে টাউকো দেখ্নি কে পেট দেখ্নি কে দুখিয়া হো দুখিয়া জানি এই বেলা পখালা লাগের হইরান হইন কাহ জানি হলা কে গর্নি কে নগর্নি কইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে ফাইলে
7: বুয়া ফির নগর্নোস ঝট্টেই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাটো ছ নি তিন জ্যাম বরু
1: হুন্ছ বুয়ারি লো গই আলম সারে গাড়ো ভ
7: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা 8 সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845-64-93।
8: হেরনে হেরাউনাকা সাথেই উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী ঝাঁক্রী উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ। ইহাঁ প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধনবাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ। সাথেই সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসকা সাথ উপচার গরিনে জানকারী গরায়ু হৈত। রোগকো বিবরণ
9: কামনে রোগ
8: বৌলাউনে রোগ
9: ঢল্নে রোগ
8: মূর্ছা পর্নে
9: স্বপ্না নরাম্রো দেখ্নে
8: ডরাউনে
9: রিস উঠ্নে
8: তর্সিনে
9: খান মন নলাগ্নে
8: চিলাউনে
9: ঐঠন গর্নে
8: কম্মর দুখ্নে
9: হাত খুট্টা পোল্নে
8: চপাউনে
9: হাত খুট্টা দুখ্নে বা সুন্নিনে
8: জ্যান কর্কর খানে
9: মহিনাবারি গড়বড়ি
8: বাজোপন
9: ছাড়ে রোগ
8: প্রেসার
9: সুগার
8: প্যারালাইসিস
9: দম
8: খোকি টোকেকো নিলো দাম
9: মানছে হরায়েকো
8: সামান হরায়েকো
9: মুনামুনা লাগেকো
8: মেলমিলাপ গর্নপর্নে
9: দাঁত দুখেকো
8: বিগার পরেকো
9: পয়সা ফসেকো
8: রক্সি ছুটাউনে
9: ঘর বান্নে
8: পিনাশ ভয়েকো
9: টাউকো দুখ্নে
8: গ্যাস্ট্রিক
9: জন্ডিস ভয়েকো
8: শত্রু নষ্ট গর্নে
9: বাত রোগ
8: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरूबाट विश्वासका साथ उपचार गरिन्छ, साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
9: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानु पो के छ?
10: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउँडीबार लमसुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60 97 69 77 68 60 र 98 21 57 56 36 98 21 57 56 36।
8: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था? आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस्, बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।